0: ও বাইরা
1: না দিদি শুনো নি ঢুকে বলিস না কি ভাবো এত রাতে কি নিজে আছি ধুমিয়ে ভিতরে এলিস না তোমাকে লাই রাখো যা
0: না না কি ভালো
1: হ্যালো
0: মায়া ওরা সদস্য ইয়া জবরদস্তি ভর একজনা মহিলা আম ভাই তরি পঠাই দিনুহ কি
2: দিদি নরো কানুনে কারবাই গর্ছ ভোলি প্রহরী চৌকি র মনোপরামর্শকর্তাসঙ্গ ভেট্ন যাওলা
1: মহিলা কিশোরী ও বাল বালিকা মাথি হিংসা ভয়মা সহের নবসে সহরীকে পয়সা নলাগ্নে নেপাল প্রহরী ১০০ বাল হেল্প লাইন ১০৯৮ র মহিলা আয়োগ ১১৪৫ ফোন কর স্থানীয় জনপ্রতিনিধি তথা ন্যায়িক সমিতি সঙ্গ সম্পর্ক কর
3: ছোরীকে
1: বিয়ে আউনই লাগে তৈ ভর
3: নাম তো ভর্খর সতর্কী লাগে
1: ও বাবু অস্ট্রেলিয়া বসে কেটে রানিলো বর্ষ ছোরী পনি খুশি নেই ছে ত্যসরি হামিলে তো বিয়ে গরিদিনে নিয়ে তো গরম
3: কাকী হাজুরহরু এস্তো লোভমা পর্নু হোলা ভন্ন মলাই লাগেকো থিয়েন ছোরীলাই রাম্রোসঙ্গ পড়ায়ে দেশ বিদেশ সাথী ঘুমাইছেন বিদেশ জানে বিয়ে গর্নুপর্ছ তো হেরিস কাকী বিশ্বাস নপুগি বিয়ে গর্নু গরাউনে দুবেলা ৩০,০০০ জরিমানা বা তিন মহিনা কয়েক সজায় হুন্ছ উমের নপুগি গরেকো বিয়ে সো তো বদর পনি হুন্ছ
1: এ হো র নেপাল সরকার বিজ্ঞাপন বোর্ড